0: মুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে
1: গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে

বৈশাখ বিস্তর কান্দ তাই স্মরণীয় আমার মিও দো বৈশাখ বিস্তর কান্দ।